শ্রোতাসকলে প্রীতিশ্রী নাথ আর সঙ্গীসকলের কণ্ঠত সিয়া গীত শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বৃহস্পতিবার 1433 ভাস্করাব্দর শাওন মাহর আজি 13 দিন, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর 30 তারিখ। পঞ্জিকার পরা পুয়া তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর প্রতিপদ তিথি। আজি সূর্যোদয় হয়েছিল পুয়া 4:51:42, আর আজি সূর্যাস্তর সময় সন্ধ্যা 6:08:25।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের বাবে 1455 নম্বরত ফোন করক।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংর বাবে আজি ফোন করক 9957568450-ত।
0: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: প্রিয় শ্রোতা, এটি আগবাইছো গুৱাহাটীৰ পৰা আজি প্রকাশিত কেইখনমান দৈনিক বাতৰি কাকতৰ ঘাই ঘাই বাতৰি সমূহ। রাজ্যৰ সম্প্ৰতি বান পৰিস্থিতি তথা সাহায্য উদ্ধাৰ অভিযানৰ বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ পৰা ফোনযোগে পুনৰ বুজ লয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে। লোকসভাত কালি গৃহীত হল ৰাজহুৱা পৰীক্ষা অনৈতিক কাম কাজ প্ৰতিৰোধ সংশোধনী বিধেয়ক 2026। দীর্ঘদিনীয়া দাবির অন্তত ডিব্রুগড় শহরত থাকা রেল মন্ত্রণালয়ের 10 বিঘা মাটিত বৃহৎ গাড়ি পার্কিংয়ের স্থান নির্মাণ করা হব। কালি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে ডিব্রুগড় পৌর নিগমের ডেপুটি মেয়র উজ্জ্বল ফুকনক এই আশ্বাস দিছে। সেৱাই সংগঠন, এই মূলমন্ত্রক আগত রাখি ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশ কমিটিয়ে কালিরে পৰা ব্যাপক হারত বান সাহায্য অভিযান আরম্ভ করেছে। কালি বিজেপি অসম প্রদেশের মুখ্য কার্যালয়ের বাজপেয়ী ভবনের পৰা চৰাইদেউ আৰু শিবসাগর জেলার বানাক্রান্ত লোকৰ বাবে দলের কার্যকর্তাৰ পৰা সংগ্রহ করা 16 কোটি টকার বান সাহায্য লৈ বিজেপির এটা প্রতিনিধি দল রওনা হৈছে। অরুণাচলৰ পৰা অসমলৈ অবৈধভাৱে সরবরাহ করা অরুণাচলী সুৰাৰ গোচৰ সংক্রান্তত কালি ইডিয়ে সঞ্জয় দেৱান, নীরজ শর্মা, রঞ্জন লোহিয়া, সমীর মেহতাসহ 19 জন অভিযুক্তর বিরুদ্ধে চার্জশ্বিট দাখিল করেছে। অসমৰ সাম্প্রতিক ভয়াবহ বান পরিস্থিতি আর ইয়ার ফলত রাজ্যখনত হওয়া বিস্তর ক্ষয়ক্ষতির সন্দর্ভত কালি কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনের সৈতে এক গুরুত্বপূর্ণ আলোচনাত মিলিত হয় কেন্দ্রীয় বৈদেশিক বিভাগের রাজ্যমন্ত্রী পবিত্ৰ মাৰ্ঘেৰিটা। মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার পরামর্শ মর্মে সংসদ ভবনস্থিত বিত্তমন্ত্রীগীর কার্যালয়ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। কোকৰাঝাৰ চহৰৰ বডুফানগরের বিটিসি প্রধান পরিষদীয় ভবনত কালিরে পৰা দুদিনীয়া কার্যসূচী আরম্ভ হৈছে বিটিসির 2026-27 বিত্তীয় বর্ষর সাধারণ বাজেট অধিবেশন। 26-27 বিত্তীয় বর্ষর 1588.31 কোটি টাকার বাজেট দাখিল করলে হাগ্রামা মহিলারিয়ে। এনার্জি ড্রিঙ্ক ব্রেন্ড সমূহক 90 দিনের ভিতর বিভ্রান্তিকর লেবেল আঁতরাবলৈ নির্দেশ জারি করেছে খাদ্য সুরক্ষা সংস্থা FSSI। ইয়ার ফলত রেডবুল, স্টিং, মনস্টার, এনার্জি ড্রিঙ্কর দরে ব্রেন্ড সমূহে তেওঁলোকর লেবেল আর শক্তিবর্ধক পানীয় বিভ্রান্তিকর দাবির তথ্য আঁতরাব লাগিব। ভারতের শক্তিখণ্ডত আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা আর খারুয়া তেল তথা প্রাকৃতিক গ্যাসের আমদানির নির্ভরশীলতা হ্রাস করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। সাগরের গভীর আর অতি গভীর অংশত খারুয়া তেল আর প্রাকৃতিক গ্যাসের সন্ধান প্রক্রিয়া ক্ষিপ্র করবলে সরকারে 80,000 কোটি টাকার এক অভিলাষী উৎসাহী পেকেজ ঘোষণা করেছে। রুশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার এখন গুরুত্বপূর্ণ বিধেয়ক উত্থাপন করেছে আমেরিকার সংসদে। এই বিধেয়কখনে ভারত আর মস্কোর সঙ্গে শক্তিখণ্ডর শক্তিশালী সম্পর্ক থাকা আন কেবাখনো দেশত যথেষ্ট প্রভাব পেলাব পারে। খেলৰ পৃষ্ঠাত কমনওয়েলথ গেমছৰ এথলেটিক্সত নতুন ইতিহাস ৰচিলে ভাৰতৰ দীৰ্ঘ দূৰত্বৰ দৌৰবিদ গুলবীৰ সিঙে। পুৰুষৰ 10,000 মিটাৰ দৌৰত ৰূপৰ পদক জয় কৰি অভিলেখ গঢ়িলে এছিয়ান গেমছৰ ব্ৰঞ্জৰ পদক জয়ী এথলীটগৰাকীয়ে। আনহাতে কমনৱেলথ গেমছৰ সুন্দৰ প্ৰদৰ্শন অব্যাহত ৰাখিছে ভাৰতীয় বক্সাৰে। ভাৰতৰ কেইবাজনো বক্সাৰে কালি কোৱাৰ্টাৰ ফাইনেলত জয়ী হৈ ছেমি ফাইনেলত প্ৰৱেশ কৰি ব্ৰঞ্জৰ পদক নিশ্চিত কৰিছে। রাজ্যৰ ক্রীড়াক্ষেত্রলৈ আন এক সুখবৰ, অসমলৈ গৌৰৱ কঢ়িয়ালে শুভদীপ ঘোষে। প্ৰাক্তন ক্ৰিকেটাৰগৰাকীক ভাৰতৰ ছিনিয়ৰ পুৰুষ দলটোৰ

0: আর্থিক জরুরী অবস্থা কেতিয়া আহি পড়ে হেয়া আগতীয়াকৈ কেতিয়াও কব নোৱাৰি। এনে সময়ত বুদ্ধিমান সিদ্ধান্ত ললে যিকোনো অসুবিধা সহজে অতিক্রম কৰিব পাৰি।
1: বুদ্ধিমান সিদ্ধান্ত লোৱাৰ সকলোৰে বাবে মন্নাপুৰম ফাইনান্সলৈ আহিছে ইজি EMI গোল্ড লোন স্কিম।
0: এতিয়া আপুনি মাহিলী

0: পুলক বেনার্জীর কণ্ঠর কেশব মহন্ত রচিত গীতটি শুনিলে।
1: তোর লড়াটুক এতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
2: হয়,
1: সঠিক চিকিৎসায় সকলো সলনি করে দিলে। পিছে এনে যত্ন কত পালি?
2: গুৱাহাটি ভেটাপাড়ার হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত।
1: ও, তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নাকি?
2: নহয়ও, শিশুর স্বাস্থ্য শিবিৰ, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকলো বয়সের লোকর বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
1: ও, সঁচাকৈ বৰ ভাল কথা,
2: কারণ সকলোৰে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন।
3: হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।

শ্রোতাসকলে মাটির গান অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর পৰা। অনুষ্ঠানের শেষত এবার শুনোৱা হওক ভূপেন দেউৰী আৰু সংগীসকলৰ কণ্ঠৰীতি দেউৰী গীত।

0: আসেন
1: কারণ ঘর মধ্যে মোর মাত্র এটি লড়া
0: এটি লড়া আসেন তারও মৃত্যু হয়ে গেল
1: কারণ মহাবীর রজার ওসরত
0: আহে আজি মই মহাবীর রজার ওসরত মোর লড়া ন হেরাই পেলাল
1: হুক করি
0: আর হুক করে মাটি বাগরি বাগরি কান্দি বলে ধরিছে
1: আর প্রজা বিলাহান
0: আ কান্দনত তে লোকে কান্দিব ধরিছে
1: কান্দি কেনি হকলে ঘরা ঘুরি
0: আ গুছি গইছি
1: চন্দ্রধর যায় ঘরক লাগি
0: আ লাহে লাহে তে মনৰ ঘর গৈ আছে
1: আই কি দেখা পয় যে লখিন্দারক
0: আ হনে গায় পিছে পিছে খুন্দর লড়া আত যায় আছে
1: চান্দয় সুধছি হারে রানী
0: আ কোয়াশো বড় এইজন লড়া কোন
1: তেতিয়া হনে গেরানি হাই মারি
0: মাত লাগাইছি
1: মহারাজ
0: অন্যজন নহয়
1: আপনারে
0: এটিও হেটিয়া লড়া
1: তেতিয়া চন্দ্রধর যার
0: হ্যাঁ মনটা বড় আনন্দ লহর
1: হ্যাঁ
0: আনন্দ
1: হে তা কখনে